0: ব্যাংকিং খেমত বিলে কেমন এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয় দেপ্রে ছালি জানকারি রি বিষয়া নিয় কল পর দিম চমই নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংকি নীল পর দিম নিয় তানি সতর্ক তানা ঠদরিকা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভরিলাই
2: एक सेट मिनीहार र झुम्का किन्ने भनेको वास्तै गर्नुहुन्न आज त म आफै गएर किनेर ल्याउँछु
3: हेर न हेर बुद्धि सुन जस्तो कुरा जहाँ पायो त्यही किन्नुहुन्न त्यसैले एकमात्र विश्वासिलो र भरपर्दो सुनचाँदीको पसल रोजिना बराली सुनचाँदी पसलमा जानुपर्छ
2: हजुर हामी कहाँ आधुनिक डिजाइनका गरगहना बनाइनुका साथै खरिद बिक्री र साटफेट समेत गर्नु परेमा हामीलाई सम्झनुहोस् प्रोप्राइटर डम्बर बराली ब्यास्तिन सफा सडक दमौली इलिसा फेन्सी भएको घरमा मोबाइल नम्बर 9856253780 9914852518 र 9865315332